শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ব, থাকবে হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস প্রসঙ্গে কিছু কথা। এছাড়া পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির অষ্টম পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ 9ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা, সেখানেও নিঃশেষ হয় অসংখ্য প্রাণ এবং শহরটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।
1: পারমাণবিক বোমার আঘাতে সেই মুহূর্তে এবং তার অব্যবহিত পরেই শুধু নয়, এই দুটি

0: শহরে মানুষ পরেও তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শজনিত নানা রোগ ব্যাধিতে ভুগেছেন এবং মারা গিয়েছেন পরবর্তীকালেও, যার সমাপ্তি এখনও ঘটেনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণাম কী ভয়ঙ্কর। ভুক্তভোগী যারা, তারা সহ কিছু মানুষ পৃথিবীর বুক থেকে এই অস্ত্র বিলোপের আহ্বান জানিয়ে আসছেন। এরকমই একজন সোচ্চার ব্যক্তি হলেন নাগাসাকির মেয়র সুজুকি শিরো। তিনি হলেন হিবাকুশা পুত্র। 1945 সালের পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বলা হয় হিবাকুশা। সুজুকির বাবা মা দুজনেই হিবাকুশা। তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বিশ্বমঞ্চে তুলে ধরছেন সুজুকি এবং আরও নানাভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তার এই প্রচেষ্টা ও পটভূমির ওপর আলোকপাত করে একটি মর্মস্পর্শী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইটে নেপথ্যের গল্প পাতায়। শিরোনাম হচ্ছে হিবাকুশা পুত্র নাগাসাকি মেয়রের জাতিসংঘে রাখা বক্তব্য। বন্ধুদের সবাইকে অনুরোধ করছি প্রতিবেদনটি অবশ্যই পড়ে দেখুন।
1: পারমাণবিক হামলায় প্রাণ হারানো সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে প্রতি বছর হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস পালিত হয়। আমরাও আজ হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমায় প্রাণ হারানো সকল ব্যক্তির কথা স্মরণ করে তাদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
0: এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। 12 এপ্রিলের রবিবাসরীয় আসরে চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ও কাঞ্জি কুইজের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে ছিল 19 এপ্রিল অনুষ্ঠিত 25তম টোকিও বৈশাখী মেলার প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি মন কেড়েছে পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাকের। শ্রোতাবন্ধু চিঠিতে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও প্রাণবন্ত। তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়েছে কিভাবে সুদূর জাপানেও বাঙালিরা নিজেদের সংস্কৃতি ও উৎসব উদযাপনের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় দিক ছিল কাঞ্জি কুইজ। জাপানি ভাষা ও লিপির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তা শেখা আনন্দময় করে তোলার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
1: সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিস গোপের চিঠিতেও। ওই আসরে একটি ভিডিও ক্লিপের প্রসঙ্গ ধরে চেরি ফুল নিয়ে হয়েছিল এক টুকরো আড্ডা, যা খুব উপভোগ করার কথা জানিয়েছেন শ্রোতাবন্ধু।
0: আসরটি শুনে বীরভূমের শীষ মোহাম্মদ শিশান ফেসবুকে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি শুনে বেশ উৎফুল্ল হলাম। 25 বছরের চেষ্টায় তিনি এবং অন্যান্যরা টোকিও বৈশাখী মেলাকে চূড়ান্ত সাফল্যের পথে নিয়ে গিয়েছেন, এটা খুবই প্রশংসনীয়।
1: মেলা প্রাঙ্গণে এনএসকে ওয়ার্ল্ড জাপানের স্টলের বিষয় জানানো হয়েছিল এই সাক্ষাৎকারে, যা শুনে চিঠিতে দারুণ আনন্দ প্রকাশ করেছেন শ্রোতাবন্ধু শীষ মোহাম্মদ শিশান।
0: এরপর 10ই মের রবিবাসরীয় আসরে এক প্রতিবেদনে এই স্টল সহ 25তম টোকিও বৈশাখী মেলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। আসরটি শুনে আকবর হায়দার কিরণ লিখেছেন, টোকিওতে বৈশাখী মেলার অসাধারণ বর্ণনা, বিশেষ করে এনএইচকের স্টল নিয়ে গল্প ছিল খুবই ভালো লাগার বিষয়। এই চিঠিতে শ্রোতাবন্ধু মেলার ভিডিও দেখার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন।
1: বন্ধু, আশা করছি আপনি ইতোমধ্যেই এই মেলা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখেছেন, যা ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল 2 জুন। এই ভিডিওর শিরোনাম 25তম টোকিও বৈশাখী মেলা 1433। 2027 সালের 10ই মে পর্যন্ত এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে।
0: প্রিয় বন্ধু, যদি এখনও না দেখে থাকেন তাড়াতাড়ি দেখে নিন ওয়েবসাইট থেকে, আমার বিশ্বাস দারুণ উপভোগ করবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই ভিডিওটি ভীষণ উপভোগ করেছি। মেলার যে প্রাণচাঞ্চল্য এবং উৎসবমুখর পরিবেশ, সেগুলো স্পষ্ট অনুভব করেছি। মেলায় যেতে না পারার আফসোস আমার কিছুটা হলেও দূর হয়েছে এই ভিডিও দেখে। বন্ধুদের সকলকেই অনুরোধ করছি, যারা এই ভিডিও এখনো দেখেননি তারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো।
1: ইতোমধ্যে এই ভিডিও প্রসঙ্গে তাবারাকা তাবু ফেসবুকে জানিয়েছেন যে আয়োজনটি তার খুব ভালো লেগেছে। হয়তো এই ভিডিও দেখেই তিনি এই মেলা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করেছেন। যাই হোক, মতামতের জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। আশা করছি আজকের আসর নিয়েও আপনারা লিখবেন।

0: পোকেমনের ছোঁয়া শিরোনামের একটি ক্লিপ। বিশ্ববিখ্যাত পোকেমন চরিত্রগুলোর মাধ্যমে মধ্য জাপানের ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের একটি বিমানবন্দরকে নতুন রূপে তুলে ধরা হয়েছে। 2024 সালে এই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। নতো বিমানবন্দরটির নাম এখন সাময়িকভাবে পরিবর্তন করে রাখা হয়েছে নতো সাতোইয়ামা পোকেমন উইথ ইউ এয়ারপোর্ট। ইশিকাওয়া জেলা আশা করছে যে অনেক পর্যটক এখানে আসবেন এবং নতো অঞ্চলের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করতে সহায়তা করবেন।
1: হ্যাঁ, পোকেমন থিমের সাজসজ্জা এই বিমানবন্দরটিকে দারুণ উজ্জ্বল করে তুলেছে। 15 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ক্লিপ, যার শিরোনাম ওবন উৎসবের ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরিতে ব্যস্ত গিফু জেলার কারিগরবৃন্দ। আগস্টের মাঝামাঝি সময়ে জাপানের ওবন উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির মধ্যাঞ্চলীয় গিফু জেলায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরির কাজ পুরোদমে চলছে। হ্যাঁ, এই লণ্ঠনের গায়ে আঁকা চিত্রকর্ম ভারী সুন্দর, আমি দেখেছি ভিডিও ক্লিপটি, আর ততটাই মনোমুগ্ধকর হচ্ছে এর স্নিগ্ধ মৃদু আলো, যা আমার ভীষণ ভালো লেগেছে। এই আলো যেন মনে প্রশান্তির প্রলয় বুড়িয়ে দেয়।
2: দিদি একদম ঠিক বলেছেন, আমারও বেশ সুন্দর লেগেছে।
1: হ্যাঁ, সত্যি খুব সুন্দর। হ্যাঁ,
2: এরপর 16 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় হাকাতা গিয়ন ইয়ামাকাসা গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত প্রকাশ ঘটেছে ফুকুওকায় শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা জেলার হাকাতা এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত মুহূর্তে কাঁধে ভারী সজ্জিত কাঠামো বহন করে রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান বিভিন্ন দলের লোকজন। হাকাতা গিয়ন ইয়ামাকাসা উৎসবের ইতিহাস 780 বছরের বেশি পুরনো। এটি জাপানের একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত লোক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবং ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।
1: দারুণ জমজমাট উৎসবটি যে কতখানি রোমাঞ্চকর, আমি সেটা উপলব্ধি করলাম এই ভিডিও ক্লিপটি দেখে। এরপর 23 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ওই তার বানর উদ্যানে বানরদের জন্য বিশেষ পুল নির্মাণ শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওইতা জেলার তাকাসাকি ইয়ামা ন্যাচারাল জুলজিক্যাল গার্ডেন 18 জুলাই উদ্যানের বানরদের জন্য একটি জলাধার বা পুল চালু করেছে। তীব্র গরম থেকে প্রাণীদের স্বস্তি দিতে এবং দর্শনার্থীদের বুনো বানরগুলোকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে প্রতি বছরই এই পুলটি তৈরি করা হয়। পুলটি 31 আগস্ট পর্যন্ত খোলা থাকবে। তাকাসাকি পর্বতমালায় প্রায় 760টি বুনো জাপানি ম্যাকাক বা এক ধরনের বানর বাস করে। উদ্যান কর্তৃপক্ষ খাবার দিয়ে এই বুনো বানরগুলোকে বশ বা পোষ মানিয়ে থাকে।
0: একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা আরেকটি ক্লিপের শিরোনাম জাপান জুড়ে মানুষ এই সপ্তাহেও তীব্র দাবদাহ মোকাবেলা করছে। সারা দেশ জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। 23 জুলাই শিজুওকা জেলার হামামাৎসু শহরে তাপমাত্রার রেকর্ড 41.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে 22 জুলাই হিরস্ট্রোকের সন্দেহে 453 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। টোকিও মেডিকেল এক্সামিনার্স অফিস জানিয়েছে টোকিওর কেন্দ্রীয় 23টি ওয়ার্ডে হিটস্ট্রোকের সন্দেহে 6 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া এজেন্সি হিটস্ট্রোক প্রতিরোধ কল্পে প্রচুর পরিমাণে পানি এবং লবণ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছে। একই সাথে এজেন্সি এয়ার কন্ডিশনের ব্যবহার অব্যাহত রাখারও পরামর্শ দিচ্ছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বাইরে কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে।
1: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। আজ সবশেষে আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র অষ্টম পর্ব, যার শিরোনাম হল সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস।

0: আজ আমরা
1: সুনামি
0: বা সুনামি সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা যাক।
2: সুনামি কেইহো তো সুনামি চুই হো গা দেমাশিতা। সুনামি কেইহো গা দেতেইরু চিইকি নো মিনাসান ওয়া ইমাসুগু তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই। 津波注意報が出ている地域の皆さんは、海岸や川の河口付近には近づかないでください。
0: チョルン、プロティティバッケルアルト、ジェネニー。
2: 津波警報と津波注意報が出ました。
0: スナミショトルコタエバン、スナミニエショトルコタカルパラマッシュ、ジャリコラホエチェ。
2: 津波警報。
3: マネ、津波ショトルコタ。
2: 津波注意報。
3: ホロ、সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ।
0: এবারে পরবর্তী বাক্য।
2: সুনামি কেইহো গা দেতেইরু চিইকি নো মিনাসান ওয়া ইমাসুগু তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই।
0: সুনামি সতর্কতা জারি করা এলাকার সবাই অবিলম্বে একটি উঁচু জায়গায় সরে যান।
2: চিইকি
3: মানে হল এলাকা।
2: মিনাসান
3: বলতে সবাইকে বোঝায়।
2: ইমাসুগু
3: অর্থ অবিলম্বে।
2: তাকাই তোকোরো
3: হল উঁচু জায়গা, আর
2: নিগেতে কুদাসাই
3: মানে সরে যান বা পালিয়ে যান। পরিস্থিতি বিপজ্জনক হলে
2: ইমাসুগু নানিনানি শিতে কুদাসাই,
3: এই ধরনটি প্রায়ই ব্যবহৃত হয়।
0: এবারে শেষ বাক্য।
2: সুনামি চুই হো গা দেতে ইরু চিইকি নো মিনাসান ওয়া কাইগান ইয়া কাওয়া নো কাকো ফুকিন নি ওয়া চিকাজুকানাই দে কুদাসাই।
0: সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা এলাকার সবাই সমুদ্র উপকূল কিংবা নদীর মোহনার কাছাকাছি যাবেন না।
2: কাইগান
3: মানে সমুদ্র উপকূল এবং
2: খাওয়া
3: হল নদী।
2: কাকো ফুকিন
3: বলতে বোঝায় নদীর মোহনার আশপাশে।
2: চিকাজুকানাই দে কুদাসাই
3: অর্থ হল কাছাকাছি যাবেন না।
0: আচ্ছা,
1: সুনামি কেইহো
0: এবং
1: সুনামি চুই হো
0: বলতে আসলে কি বোঝায়?
3: সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ তিন ধরনের হয়। প্রথমটি হল
2: ও সুনামি কেইহো
3: বা বিশাল সুনামি সতর্কতা। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 3 মিটার অতিক্রম করে। দ্বিতীয়টি হল
2: সুনামি কেইহো
3: বা সুনামি সতর্কতা। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 1 থেকে 3 মিটারের মধ্যে হয়। এই সতর্কতাগুলো জারি করা হলে অবিলম্বে উঁচু জায়গা বা সুনামি আশ্রয় ভবনের মতো নিরাপদ স্থানে সরে যান।
0: তৃতীয়টি হল
1: সুনামি চুই হো
0: বা সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ, তাই না?
3: ঠিক বলেছেন। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 0.2 মিটার থেকে 1 মিটারের মধ্যে হয় এবং যখন সুনামি থেকে দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সমুদ্রে থাকা লোকজনকে অবিলম্বে সেখান থেকে উঠে এসে সমুদ্র উপকূল থেকে সরে যেতে হবে।
0: এবারে চলুন
1: নিগেতে কুদাসাই
0: এই বাক্যাংশ ব্যবহৃত হয়েছে এমন একটি নমুনা বাক্য দেখা যাক।
2: ওচিচিতে তাদাচিনি স্কোশি দেমো তাকাই তোকোরো এ নিগেতে কুদাসাই।
0: মাথা ঠান্ডা রেখে অবিলম্বে সামান্য হলেও উঁচু কোনো জায়গায় সরে যান।
2: অচিচুইতে
3: অর্থ হল মাথা ঠান্ডা রেখে এবং
2: তাদাচিনি
3: হল অবিলম্বে, যা
2: ইমাসুগু
3: এর একই অর্থ প্রকাশ করে।
2: স্কোশি দেমো
3: মানে সামান্য হলেও। এগুলো ছাড়া এভাবেও সতর্ক করা যেতে পারে।
2: কেশিতে উমি নি চিকাজুকানাই দে কুদাসাই,
0: কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি যাবেন না।
2: কেশিতে নানি নানি শিনাই দে কুদাসাই
3: এটি খুব শক্তিশালী একটি অভিব্যক্তি যার মাধ্যমে কিছু না করার আহ্বান জানানো হয়। এই ধরনের অভিব্যক্তি শুনতে পেলে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন।

0: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা সুনামি সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
1: সুনামি কেইহো তো সুনামি চুইহো গা দেমাশিতা।
2: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
3: সায়োনারা।
4: এদিকে দেখতে দেখতে আমরা আসরের শেষ দিকে চলে এসেছি। আজ বিদায় নেওয়ার আগে 22শে শ্রাবণ তিরোধান দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে জানাই আমাদের প্রণাম। তিনি প্রতিষ্ঠিত আছেন আমাদের অন্তরে। জীবনে চলার পথে সব অবস্থাতে তাঁর সৃষ্টির অখণ্ড জ্যোতি আমাদের শক্তি যোগাবে। বন্ধুরা, কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: Sayonara.

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 11 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। আবহাওয়া কর্মকর্তারা সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের জন্য আরও একটি তীব্র গরমের দিনের পূর্বাভাস দিয়েছেন এবং জনগণকে হিটস্ট্রোক প্রতিরোধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, ধেয়ে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান হোম এর প্রভাবে মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার কোফু, গিফু, ওৎসু, সাগা ও কুমামোতো শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36°C এবং নাগোয়া ও ওসাকা শহরে 35°C পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যান্য পূর্বাভাসের মধ্যে রয়েছে হিরোশিমা শহরে তাপমাত্রা 34°, কানাজাওয়া শহরে 32°, এবং মধ্য টোকিও ও আকিতা শহরে 31°C থাকবে। দেশের 47টি জেলার মধ্যে 7টিতে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে, ঘন ঘন তরল জাতীয় জিনিস পান করতে এবং বাইরে থাকাকালীন ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে আহ্বান জানাচ্ছেন। সংস্থাটি জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান হোম জাপানের পূর্ব উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং মঙ্গলবার এটি তোহোকু ও কান্তোকোশিন অঞ্চলের বেশ কিছু কাছাকাছি পথ দিয়ে অতিক্রম করতে পারে। এর প্রভাবে তোহোকুর প্রশান্ত মহাসাগরীয় অংশে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কান্তো অঞ্চলে বৃষ্টি ও উঁচু ঢেউয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া নিগাতা জেলায় বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে। কর্মকর্তারা প্রবল বাতাস, উঁচু ঢেউ, ভূমিধস, নিচু এলাকায় বন্যা ও ফুলে ওঠা নদীর পানির বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা হালনাগাদ তথ্যের জন্য নিয়মিত খোঁজ রাখতেও পরামর্শ দিচ্ছেন। জাপানের মধ্যাঞ্চলীয় জেলা নাগানোর একটি উপত্যকার ওপরের সেতু কাদা স্রোতে ভেসে যাওয়ায় প্রায় 400 মানুষ সাময়িকভাবে আটকা পড়েন। পরবর্তীতে দুর্গত ব্যক্তিরা একটি অস্থায়ী সেতু হেঁটে পার হওয়ার পর স্থানীয় কর্মকর্তারা তাদের কাছের একটি রেলওয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছেন। শনিবার ভারী বৃষ্টির কারণে আজুমিনো শহরে কাদা স্রোতের সৃষ্টি হয়। এতে সেতুটি ধ্বংস হয়ে যায় এবং উত্তর জাপানের আল্পস পর্বতমালার সুবাকুরো দাকে পর্বতে যাওয়ার সংযোগকারী একটি প্রাদেশিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। চূড়ার কাছের একটি পাহাড়ি কুঠির এবং পাহাড়ি পথের প্রবেশমুখের কাছের অনসেন, হোটেল সহ 3টি আবাসন কেন্দ্রে প্রায় 390 জন মানুষ সাময়িকভাবে আটকা পড়েছিলেন। রবিবার বিকেলে অস্থায়ী সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নগর কর্মকর্তারা আটকে পড়া লোকজনদের সেখান থেকে গাড়িতে করে JR হোতাকা স্টেশনে পৌঁছে দিয়েছেন। সোমবারও তাদেরকে পারাপার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেলার কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত 78 জন মানুষ অস্থায়ী সেতুটি ব্যবহার করেছেন। অন্যান্য কয়েকজন এর পরিবর্তে জাপানি আল্পস পর্বতমালা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা আরও জানান। সোমবার সকাল 8:30 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 76 জন লস কর্মী সহ 86 জন মানুষ বিভিন্ন আবাসন কেন্দ্র বা পার্কিং লটে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইরান বলেছে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করবে না। রবিবার ইরানের একটি গণমাধ্যম হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির করা মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আরাকচি বলেছেন ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সমঝোতা স্মারকের কথিত লঙ্ঘনগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এবং ওয়াশিংটন সেই লঙ্ঘনের জন্য তেহরানকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে না বলে ইরানের বিশ্বাস। আরাকচি আরও উল্লেখ করেন যে হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য ইরান ও ওমানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি বলেন এর অর্থ এই নয় যে প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে। জলপথটি পুনরায় চালু করার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের উপর নির্ভরশীল বলে তিনি উল্লেখ করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন কৃষ্ণসাগর ও তার চারপাশে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আঙ্কারা। শনিবার সাংবাদিকদের তিনি বলেন সমগ্র কৃষ্ণসাগর এখন যুদ্ধ ছড়িয়ে পড়া এলাকাগুলোর একটিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, তুরস্কই সাগরের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে অন্যতম। ফিদান আরও বলেন যে রাশিয়া ও ইউক্রেন সব বাণিজ্যিক জাহাজে নির্বিচারে হামলা চালাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কৃষ্ণসাগরে হামলা স্থগিত রাখার জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে মস্কো ও কিভের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। পাশাপাশি পণ্য পরিবহন স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের ক্রমবর্ধমান হামলার বিষয়ে উভয় পক্ষের প্রতি আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানান ফিদান। গত মাসে রুশ বাহিনী কৃষ্ণসাগরে একটি বন্দর থেকে ভুট্টা বহনকারী পণ্যবাহী এক জাহাজে হামলা চালালে কমপক্ষে 10 জন নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হল। চলতি মাসের শুরুতে রাশিয়ায় কৃষ্ণসাগরের একটি জনাকীর্ণ সৈকতে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় ওডেসার আবাসিক ভবন ও একটি বন্দরে হামলা চালিয়েছে। এতে 8 জন আহত হন। দুর্যোগে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য তৈরি রোবটগুলোর কর্মক্ষমতা মূল্যায়নের একটি প্রতিযোগিতা শনিবার কোবে শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষার্থীসহ 12টি দলকে তাদের রোবটের কার্যকারিতা ও পরিচালন প্রযুক্তির জন্য মূল্যায়ন করা হয়েছিল। প্রতিযোগীরা একটি দুর্যোগ কবলিত এলাকার আদলে তৈরি করা 5x6 মিটার আয়তনের এলাকা থেকে বাধা অপসারণ করতে এবং মানুষের আকৃতির পুতুলগুলোকে সাবধানে উদ্ধার করতে তাদের রোবটগুলোকে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করছিলেন। আয়োজক কমিটির সভাপতি নিমি হিরোফুমি বলেছেন প্রকৃত দুর্যোগস্থল এবং প্রতিযোগিতায় ব্যবহৃত মডেলগুলোর মধ্যে এখনও একটি ব্যবধান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে এই প্রতিযোগিতা প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ কর্মী তৈরিতে সহায়তা করবে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর সঙ্গে আছি আমি হিরক খান। শ্রোতা বন্ধু, আসুন জাপানি শিখি আমরা একসঙ্গে।
0: আজ আসরের ২৪তম পাঠে আমরা শিখব কোনো খাবার আপনার খেতে অসুবিধে থাকলে তা জাপানিতে বলার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি কথাবার্তায় আমাদের প্রধান চরিত্র তাম। সে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামক এক যৌথ ভাড়াটে বাড়িতে সে বসবাস করে। একই বাড়ির বাসিন্দা কাইতো আজ জাপানি ধাঁচের ব্রেকফাস্ট তৈরি করে এনেছে।
0: বন্ধুরা, আসুন তাহলে শুনে দেখি ২৪তম পাঠে কি বলা হচ্ছে।
2: いただきます。日本食は健康にいいんですよ。これ生卵ですか？はい。すみません。私生卵は食べられません。そう。じゃあ納豆もダメ？納豆大好きです。
1: টেবিল ভর্তি সাজানো রয়েছে প্রথাগত জাপানি ধাঁচের ব্রেকফাস্ট, যেমন রান্না করা ভাত, মিসো স্যুপ এবং গ্রিল করা মাছ। কাইতো এবং তাম সেই কথাটি উচ্চারণ করল যেটি জাপানিরা সাধারণত খাওয়ার শুরুতে বলেন,
3: ইতাদাকিমাস,
0: খাবার গ্রহণ করছি।
1: ডাইনিং টেবিলে থাকা রোবট বাড়িওয়ালি হারুসান বললেন,
0: জাপানি খাবার বেশ স্বাস্থ্যকর।
1: হারুসানকে তাম জিজ্ঞেস করল,
2: করে নামাতামাগো দেসকা,
0: এটা কি কাঁচা ডিম?
1: হারুসান বললেন,
2: হাই,
0: হ্যাঁ।
1: তাম ক্ষমা চাইল,
2: সুমিমাসেন,
0: মাফ করবেন,
2: ওয়াতাশি নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন,
0: আমি কাঁচা ডিম খেতে পারি না।
1: কাইতো বলে,
4: সো,
0: ও তাই নাকি,
4: যা নাত্তো মো দামে,
0: তাহলে নাত্তো খেতেও আপত্তি আছে নাকি?
1: এবার তাম আনন্দের সঙ্গে জানায়,
0: নাত্তো আমার ভীষণ পছন্দ।
1: দিদি, নাত্তো আসলে কি রকম খাবার?
0: নাত্তো নামক খাবারটি তৈরি হয় গাঁজানো সয়াবিন থেকে। নাত্তো আঠালো ধরনের এবং এর আছে তীব্র এক গন্ধ, যা সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে।
1: তবে তামের এটা বেশ পছন্দ বলেই মনে হচ্ছে।
0: আজকের মূল বাক্য হল, আমি কাঁচা ডিম খেতে পারি না। এই প্যাটার্ন অনুযায়ী আপনি যে কোনো খাবার খেতে অপারগতা প্রকাশ করতে পারেন। এবার কথাটি বিশ্লেষণ করা যাক।
5: নামাতামাগো
0: মানে হল কাঁচা ডিম এবং
5: তাবেরারেমাসেন
0: মানে খেতে পারি না। আজকের পয়েন্ট হচ্ছে কোনো কিছু করতে অপারগতা প্রকাশের উপায়। যেমন এই পাঠে আমরা পেয়েছি খেতে পারি না বা
5: তাবেরারেমাসেন।
0: এখানে মূল ক্রিয়াপদ
5: তাবেরু
0: বা খাওয়া কথাটির সক্ষমতা জ্ঞাপক রূপান্তর
5: তাবেরারেরু
0: ব্যবহার করা হয়েছে, যার অর্থ খেতে পারা।
5: তাবেরারেরু
0: কথাটির মার্জিত নাবোধক রূপ
5: তাবেরারেমাসেন।
1: বুঝতে পেরেছি, খেতে পারি না মানে হল তাবেরারেমাসেন।
0: খেয়াল রাখবেন যে খাবারটা খেতে পারেন না তারপরে পার্টিকেল ওয়া বসবে এবং এর পরপর বলুন
5: তাবেরারেমাসেন।
1: শ্রোতা বন্ধু, বুঝে নিয়েছেন তো? এবার শুনে শুনে শব্দ করে বলুন,
5: তাবেরারেমাসেন, নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন, নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন।
0: এবারে একটি বাক্যালাপ শুনি যেখানে এক ভদ্রমহিলা জাপানি খাবার খেতে গিয়ে বলছেন যে তিনি সুনির্দিষ্ট একটি পদ খেতে পারেন না।
6: দোজো তাকসান তাবেতে কুদাসাই।
2: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
0: কথাগুলো বোঝার চেষ্টা করা যাক।
6: দোজো তাকসান তাবেতে কুদাসাই,
1: প্লিজ বেশি করে খান।
5: দোজো
0: কথাটি কাউকে কোনো কিছু সাধার সময় বা কোনো অফার বা আমন্ত্রণ জানানোর সময় বলা হয়, যার অর্থ প্লিজ। এরপরে
5: থাকসাং
0: মানে হল প্রচুর বা বেশি করে, এবং
5: থাবেতে কুদাসাই
0: মানে প্লিজ খান। এর মধ্যে আছে
5: থাবেরু
0: বা খাওয়া ক্রিয়ার তে রূপ, এবং এর পরে আছে
5: কুদাসাই।
2: সুমিমাসেন ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন,
1: মাফ করবেন আমি সাশিমি খেতে পারি না।
5: সুমিমাসেন
0: কথাটির অর্থ এখানে দুঃখিত বা মাফ করবেন বা কিছু মনে করবেন না ইত্যাদি বোঝাচ্ছে।
5: ওয়াতাশি
0: মানে হল আমি, আর
5: সাশিমি
0: হচ্ছে কাঁচা মাছের তৈরি একটি জাপানি পদ।
1: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
5: সাশিমি ওয়া তাবেরারেমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন, সুমিমাসেন ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
0: ঠিক আছে, এবার আরো কিছু খাবার নিয়ে অপারগতা প্রকাশ করা যাক। ধরুন কারো পর্ক খেতে মানা। পর্ক বা শুকুরের মাংস কথাটির জাপানি
5: বুতানিকু, বুতানিকু।
0: তাহলে পুরো কথাটি কি হবে?
7: সুমিমাসেন ওয়াতাশি বুতানিকু ওয়া তাবেরারেমাসেন।
1: বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি।
0: আজকের বোনাস বাক্য, তাম এবং কাইতো এ কথাটি তাদের সংলাপে বলেছে
3: ইতাদাকিমাস,
5: ইতাদাকিমাস।
0: এটা হলো কোনো কিছু খেতে আরম্ভ করার আনুষ্ঠানিক ঘোষণা। খাদ্যের প্রতি ভক্তি এবং খাদ্য সরবরাহ ও প্রস্তুতকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কথাটি দিয়ে। জাপানিদের কেউ কেউ দুই হাতের তালু একত্র করে নমস্কারের ভঙ্গিতে ইতাদাকিমাস বলে থাকেন। আবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে প্রথাগতভাবে বলা হয়
5: গোচোসামাদেশিতা।
0: কাজেই মনে রাখবেন, খাওয়ার শুরুতে
5: ইতাদাকিমাস
0: এবং খাওয়া শেষ হলে
5: গোচোসামাদেশিতা।
1: এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
5: ইতাদাকিমাস, ごちそうさまでした।
0: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের কথোপকথন।
3: いただきます।
8: 日本食は健康にいいんですよ।
2: これ生卵ですか？
8: はい。
2: すみません。 私生卵は食べられません。
4: そう。 じゃあ納豆もダメ？
2: 納豆大好きです。
9: 食いしん坊カイトにお任せ。
1: エバルカイトアプナルボジョンビシャロドパルボ。エパルベアジコタハベジャパネルブレックファストバショカレンナスタニエ。
0: আচ্ছা হিরোকসান, জাপানি ব্রেকফাস্ট সম্পর্কে আপনার কি ধারণা?
1: আমার তো মনে হয় প্রথাগত ধাঁচের জাপানি ব্রেকফাস্টে থাকবে এক বাটি ভাত, মিসো স্যুপ আর গ্রিল করা মাছ, ঠিক যেমনটি আজকের স্কিট থেকে বোঝা গেল।
0: আপনার ধারণা একদম ঠিক। টিপিক্যাল জাপানি ব্রেকফাস্ট বলতে সেটাই ধরে নিতে পারেন। কখনো হয়তো ভাতের সঙ্গে থাকবে নাত্তো, শুকানো সামুদ্রিক শৈবাল, প্লাম ফলের আচার অথবা ডিম। আজকের স্কিটে কাঁচা ডিমের কথা বলা হয়েছে, কিন্তু জাপানি ধাঁচের অমলেটও বেশ প্রচলিত।
1: আর পশ্চিমা ধাঁচের ব্রেকফাস্টের চল নেই?
0: আছে বই কি, অনেক জাপানি আজকাল ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন ব্রেড, ডিমের অমলেট বা ফ্রাইড এগ, ফ্রুট জুস আর কফি।
1: আমিও খেতে চাই। ওয়াতাশিমো তাবেতাই দেস।
0: শ্রোতাবন্ধু, এই ছিল সহজে জাপানি ভাষার আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কিন্তু
1: আগামী পর্বে দেখবো তাম কিছুটা অসুস্থ বোধ করছে, যথারীতি সঙ্গে থাকবেন আশা করি।